0: अबको केही क्षणमा नै समप्रसारण गरी सुनाइरहेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगलामा समाचार।
1: आकाशवाणी खबर पढ्छि चञ্चल भट्टाचार्य। प्রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকারের সময়কালে ১২ বছরে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত সরকারের নীতিগুলি সঠিক রয়েছে এবং এর দিক নির্দেশনাও সঠিক। আইসিসি তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে ১,০০০ কোটি টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের উদ্যোগের মধ্যে মার্কিন সেনা ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালিয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠক হবে। বিকশিত ভারত লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর টিম ইন্ডিয়ার ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালরা নীতি আয়োগের এদিনের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গতকাল সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপামে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। ২০১৪ সালের আশায় উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে, যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই ১২ বছরের সময়কালে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হয়েছেন। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে এই নীতিগুলি সঠিক ছিল এবং এর দিক নির্দেশনাও সঠিক। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। ২০১৪ সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে।
2: ২০১৪কে

0: लेके कई दशक बहुत अस्थिरता और उथल पुथल से भरे हुए थे। इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा, लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूं, जनता जनार्दन का आभार व्यक्त करता हूं।
1: শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এনডিএ জোটের বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশের ক্রীড়াক্ষেত্রে ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন শ্রী মোদী। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে প্রধানমন্ত্রীর আশা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024 ও 2025 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024 ও 2025 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। নাটকে অনন্য অবদানের জন্য এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের প্রদেশ সমিতির সহসভাপতি কল্লোল ভট্টাচার্য। তিনি আকাশবাণীকে জানান,
2: এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানটা পেয়ে খুবই ভালো লাগছে। ভাবিনি যে এই রকমের একটা সম্মান আমি পাবো। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একটা থিয়েটারের কাজ করা শুরু করেছিলাম এবং সেখানেই বিগত 30 বছর ধরে কাজ করে চলেছি। তেপান্তর নাট্যগ্রাম, যেটা আজকে আমাদের সারা দেশেই পরিচিত একটা জায়গা, গ্রামে বসেও ভালো কাজ করা যায়, সেই কাজকে সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে দেওয়া যায়।
1: পুরুলিয়ার বালিগড়ার নৃপেন সহিষ ছৌ নাচের জন্য পুরস্কৃত হচ্ছেন। এছাড়াও 30 বছর ধরে ভরতনাট্যমের সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডল 2024 উস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাহুল আকাশবাণীকে জানিয়েছেন, দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে নতুন প্রজন্মের কাছে ভরতনাট্যম এর প্রচার এবং প্রসার তার মূল লক্ষ্য।
3: ভরতনাট্যম নৃত্যের যে প্রচার এবং প্রসার, সেটা দক্ষিণ ভারতকে ছাড়িয়ে আমাদের যে নর্থ ইস্ট ইন্ডিয়া, এই সমস্ত দিকে এবং নর্থ ইন্ডিয়ায় এটাকে প্রসার করা এবং সেই প্রসারতাকে আরো বেশি আগামী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য।
1: একটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ICC তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে 1,00,000,000,000 টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের ফলে বিভিন্ন সুযোগের প্রতি শিল্পমহলের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন ঘটেছে। ICC সভাপতি ব্রিজভূষণ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর মধ্যে নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। ICC মনে করে, পশ্চিমবঙ্গে নতুন করে আশাবাদ ও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অর্থনৈতিক প্রগতিকে ত্বরান্বিত করতে এবং বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে রাজ্যের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করবে। এই বৈঠকে শিল্পমহল ও সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্তরে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগকে কাজে লাগানোর নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। রাজ্যের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ICC। 1925 সালে ঘনশ্যাম দাস বিড়লা সহ বাণিজ্য মহলের প্রথম সারির ব্যবসায়ীরা ICC প্রতিষ্ঠা করেন। এটি ভারতের অন্যতম প্রাচীন শিল্প সংগঠন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়া নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধাবসানের লক্ষ্যে আবারও আলোচনা শুরু করার উদ্যোগ সত্ত্বেও তেহরানের হামলার জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন সেনাবাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের সূত্রে সেদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। ১৬ বছর বয়সী কমদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে নতুন আইন এনেছে কানাডা সরকার। আইনে বলা হয়েছে, সংস্থাগুলিকে আগে প্রমাণ করতে হবে যে নাবালকদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিরাপদ। বিশ্বজুড়ে তেলের সংকটের মধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিওয়াজিকি কারিওয়ার একটি চুল্লি আবারও চালু করেছে। ২০১১ সালে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপানের ৫৪টি চুল্লির মধ্যে মাত্র ১৫টি আবারও চালু করা হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালাম, মাহে, ওড়িশা, হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং তামিলনাড়ুতে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক ৪৮টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে একটি প্রতিবেদন।
4: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক ৪৮টি দেশ ১২টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা ৮টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড ৩২-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিনটি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তিন দেশের ১৬টি স্টেডিয়ামে হবে মোট ১০৪টি ম্যাচ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ৮টি দেশ কাপ জয় করেছে। এখনো পর্যন্ত ব্রাজিল সর্বাধিক ৫বার, ইতালি ও জার্মানি ৪বার, আর্জেন্টিনা ৩বার, ফ্রান্স ও উরুগুয়ে ২বার করে, ইংল্যান্ড ও স্পেন ১বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৯ জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নীতি আয়োগের ১১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকারের সময়কালে ১২ বছরে ১৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত সরকারের নীতিগুলি সঠিক রয়েছে এবং এর দিক নির্দেশনাও সঠিক। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ ১০:১০।
5: यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्।

0: समाचार वन्दना रायबाट सुन्नुहोस्। शुरूमा यस बुलेटिनका मुख्य समाचार। नयाँ दिल्ली स्थित राष्ट्रपति भवनमा नीति आयोगको 11 गवर्निङ काउन्सिल बैठकको अध्यक्षता गर्दै प्रधानमन्त्री नरेन्द्र मोदीले विश्व अनिश्चितता र अस्थिरताबाट गुज्रिरहेको भए तापनि भारत आत्मविश्वास र दृढ़ संकल्पका साथ आफ्नो विकासको मार्गमा अगाडि बढ़िरहेको बताउनुभयो। ओमानको तटमा पलाउ झण्डा भएको ट्याङ्कर एमटी सेटेबेलोमा हालै भएको आक्रमणको भारतले कड़ा निन्दा गरेको छ, जसमा 3 भारतीय नागरिकहरूले ज्यान गुमाएका छन्। केन्द्रीय सूचना तथा प्रसारण मन्त्री अश्विनी वैष्णवले आज जयपुरको आकाशवाणी परिसरमा आयोजित एक कार्यक्रममा राजस्थानको जैसलमेर जिल्लाको रामगढ़मा 20 किलोवाटको एफएम ट्रान्समिटरको वर्चुअल रूपमा उद्घाटन गर्नुभयो। ब्याडमिण्टनमा पीवी सिन्धु र तन्वी शर्माले आज सिडनीमा भएको अस्ट्रेलियन ओपनको महिला सिंगल्स क्वार्टर फाइनलमा प्रवेश गरे र विश्वको सबैभन्दा ठूलो फुटबल प्रतियोगिता 2026 फीफा विश्वकप आजदेखि शुरू हुँदैछ र जुलाई 19 अमेरिका, क्यानेडा र मेक्सिकोमा चल्नेछ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले विश्व अनिश्चितता र अस्थिरताको अवधिबाट गुज्रिरहेको भए तापनि भारत आत्मविश्वास र दृढ़ संकल्पका साथ आफ्नो विकासको मार्गमा अगाडि बढ़िरहेको बताउनुभएको छ। नयाँ दिल्लीस्थित राष्ट्रपति भवनमा नीति आयोगको 11 गवर्निङ काउन्सिल बैठकको अध्यक्षता गर्दै वहाँले भन्नुभयो, भारत विकसित भारतको दृष्टिकोण प्राप्त गर्ने दिशामा अगाडि बढ़दै जाँदा केन्द्र र राज्यहरूको सामूहिक जिम्मेवारी अझ ठूलो हुँदै जान्छ। वहाँले भन्नुभयो, सहयोग, संवाद र साझेदारीले राज्यहरू बीचको अन्तर्क्रियालाई निर्देशित गर्नुपर्छ। प्रधानमन्त्रीले गुणस्तरीय शिक्षा, मार्ग संचालित सीप र रोजगारीका अवसरहरू मार्फत देशका युवाहरूका लागि सही पारिस्थितिक प्रणाली सिर्जना गर्नु प्राथमिकतामा रहनुपर्ने कुरामा जोड़ दिनुभयो। श्री मोदीले थप भन्नुभयो, सशक्त युवाहरू विकसित भारततर्फको यात्राका प्रेरक शक्ति हुनेछन्। प्रधानमन्त्रीले भन्नुभयो, महिला नेतृत्वको विकास विकसित भारतको दृष्टिकोणको आधारशिला हो। कृषि र स्टार्टअपदेखि विज्ञान र नवप्रवर्तनसम्म नारी शक्तिले सबै क्षेत्रहरूमा योगदान पुर्याइरहेको छ, वहाँले भन्नुभयो। गृहमन्त्री अमित शाह पनि बैठकमा सामेल हुनुभयो। बैठकले देशभरका मुख्यमन्त्रीहरू र उपराज्यपालहरूलाई समावेशी मानव विकास ढाँचाको बारेमा छलफल गर्न एकसाथ ल्याएको छ। भारतले ओमानको तटमा हालै पलाउको झण्डा भएको ट्याङ्कर एमटी सेटेबेलोमा भएको आक्रमणको कड़ा निन्दा गरेको छ, जसमा 3 भारतीय नागरिकले ज्यान गुमाए। नयाँ दिल्लीमा अन्तर मन्त्रालय मीडिया ब्रिफिङलाई सम्बोधन गर्दै विदेश मन्त्रालयका प्रवक्ता रणधीर जायसवालले यस सम्बन्धमा सरकारले अमेरिकाका प्रभारी राजदूतलाई तलब गरेर कड़ा विरोध जनाएको बताए। श्री जायसवालले यस क्षेत्रमा पानी जहाजमाथि भइरहेका निरन्तर आक्रमणहरू चिन्ताजनक भएको भन्दै यस्ता घटनाहरू तुरन्तै रोक्न आह्वान गरे।
1: We attach high importance to the welfare and well-being.
2: हम अपनी नाविकों के कल्याण और सुरक्षा को बहुत महत्व देते हैं। हमने कल ओमान तट पर हुए जहाज पर हमले की कड़ी निंदा की, जिसमें दुर्भाग्यवश हमने 3 भारतीय नागरिकों को खो दिया। हमने इस घटना के विरोध में भारत अमेरिकी मिशन उप प्रमुख को तलब किया था। क्षेत्र में जहाजों पर लगातार हो रहे हमले बेहद चिंताजनक हैं। ये हमले तुरंत बंद होने चाहिए। हम संवाद और कूटनीति का भी आह्वान करते हैं, ताकि क्षेत्र में जल्द से जल्द शांति और स्थिरता बहाल हो सके।
0: नाविक कल्याण कोष समितिलाई प्रत्येक मृतक नाविकको परिवारलाई 10-10 लाख रूपियाँको अनुग्रह राशि दिइने घोषणा गरिएको छ। खाड़ी क्षेत्रका अतिरिक्त सचिव असीम आर महाजनले भने, सरकारले खाड़ी र पश्चिम एशियामा स्थितिमाथि नजर राखिरहेको छ। पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्रालयकी संयुक्त सचिव सुजाता शर्माले देशमा कच्चा तेल, पेट्रोल, डीजल, एलपीजी र प्राकृतिक ग्यासको आपूर्ति स्थिर छ र घरेलु रिफाइनरीहरू उच्चतम क्षमतामा सञ्चालन छन् भनेकी छिन्।
3: देश में क्रूड पेट्रोल डीजल एलपीजी और नेचुरल गैस की सप्लाई स्टेबल है। हमारी रिफाइनरीज उच्चतम क्षमता पर चल रही हैं। अभी भी कुछ रिटेल आउटलेट्स पर अधिक सेल देखी जा रही है, परंतु हम सरकारी ऑयल मार्केटिंग कंपनी स्मूथ सप्लाईज इंश्योर करने का प्रयत्न कर रही हैं। पिछले तीन दिनों में 1.40 करोड़ कुकिंग एलपीजी सिलेंडर्स की बुकिंग रिसीव हुई है। इसके अगेंस्ट 1.49 करोड़ डिलीवरी की गई है।
0: सरकार ने इथेनॉल मिश्रित पेट्रोल का केही प्रकारहरूमा उत्पाद शुल्कमा छूट दिएको छ। एक अधिसूचनामा केन्द्रीय वित्त मन्त्रालयले घोषणा गर्यो कि 22, 25, 27 र 30% इथेनॉल मिसाइएको पेट्रोललाई केन्द्रीय उत्पाद शुल्कबाट छूट दिइएको छ। मन्त्रालयले भन्यो चारै इन्धन श्रेणीहरूमा अब उत्पाद शुल्क शून्य हुनेछ। यो आकाशवाणी हो। केन्द्रीय सूचना तथा प्रसारण मन्त्री अश्विनी वैष्णवले आज जयपुरको आकाशवाणी परिसरमा आयोजित एक कार्यक्रममा राजस्थानको जैसलमेर जिल्लाको रामगढमा 20 किलोवाटको एफएम ट्रान्समिटरको वर्चुअल उद्घाटन गर्नुभयो। राज्यमा एफएम ट्रान्समिटरको कुल संख्या 39 पुगेको छ। नयाँ ट्रान्समिटरले सीमावर्ती क्षेत्रहरूमा 80 किलोमिटरको परिधिभित्र रेडियो कवरेज प्रदान गर्नेछ, जसले मानिसहरूलाई विस्तृत जानकारी, शैक्षिक सामग्री र मनोरञ्जन कार्यक्रमहरूमा पहुँच प्रदान गर्नेछ। सभालाई सम्बोधन गर्दै केन्द्रीय मन्त्री वैष्णवले भन्नुभयो कश्मीरदेखि कच्छसम्म देशका सीमावर्ती क्षेत्रहरूमा आकाशवाणी र दूरदर्शनको कवरेजलाई बलियो पार्न विशेष व्यवस्थाहरू विकास गरिँदैछ, जसमा नयाँ एफएम ट्रान्समिटरहरू र प्रसारण पूर्वाधार स्थापना गरिँदैछ। उहाँले प्रसार भारतीको समग्र ढाँचालाई रूपान्तरण गर्न आह्वान गर्नुभयो।
4: नए तरीके से सोचे आकाशवाणी के बारे में। हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खानपान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाए। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करे। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इंप्लीमेंट करने वाले आप।
0: यूएई का राष्ट्रपति मोहम्मद बिन जायद अल नाहयानले प्रधानमन्त्री नरेन्द्र मोदीलाई भारतको सबैभन्दा लामो समयसम्म निरन्तर निर्वाचित प्रधानमन्त्री बनेकोमा बधाई दिएका छन्, जुन देशको लोकतान्त्रिक यात्रामा ऐतिहासिक कोषेढुङ्गा हो। सामाजिक सञ्जाल पोस्टहरूको एक श्रृंखलामा वहाँले आधुनिक भारतको इतिहासमा निर्वाचित सरकार प्रमुखको रूपमा सबैभन्दा लामो समयसम्म निरन्तर कार्यकाल हासिल गरेकोमा प्रधानमन्त्री मोदीलाई बधाई दिनुभयो। प्रधानमन्त्री नरेन्द्र मोदी आगामी G7 शिखर सम्मेलनमा भाग लिन यस महिनाको 14-18 तारीकसम्म फ्रान्स र स्लोवाकियाको भ्रमणमा रहनुहुनेछ। ब्याडमिण्टनमा पीवी सिन्धु र तन्वी शर्माले आज सिडनीमा भएको अस्ट्रेलियन ओपनको महिला सिंगल्स क्वार्टर फाइनलमा प्रवेश गरे। दुईपटक ओलम्पिक पदक विजेता सिन्धुले प्री क्वार्टर फाइनलमा आफ्नै देशकी ईशारानी बरुवालाई 22-20, 21-12 पराजित गरी उनको अर्को खेल ताइवानकी चेन सु युङसँग हुनेछ। उता तन्वी शर्माले मालविका बन्सोडलाई 21-13, 21-15 पराजित गरिन्। पुरूष डबल्समा एमआर अर्जुन र हरिहरन अम्सा कारुननको भारतीय जोड़ीले पनि न्यूजील्याण्डका जोड़ी माइकल ओवेन र डिलन सोएद जासालाई 21-17, 21-7 पराजित गर्दै अन्तिम आठमा प्रवेश गरे। विश्वको सबभन्दा ठूलो फुटबल प्रतियोगिता फीफा विश्वकप 2026 आजदेखि शुरू भइरहेको छ। यो टुर्नामेन्ट 19 जुलाईसम्म अमेरिका, क्यानाडा र मेक्सिकोमा आयोजना हुनेछ। उद्घाटन म्याचमा आज ग्रुप एमा आयोजक देश मेक्सिकोको सामना दक्षिण अफ्रिकासित भारतीय समयअनुसार बेलुकी 12:30 बजेदेखि शुरू हुनेछ। नयाँ दिल्लीस्थित राष्ट्रपति भवनमा नीति आयोगको 11 गवर्निङ काउन्सिल बैठकको अध्यक्षता गर्दै प्रधानमन्त्री नरेन्द्र मोदीले विश्व अनिश्चितता र अस्थिरताबाट गुज्रिरहेको भए तापनि भारत आत्मविश्वास र दृढ़ संकल्पका साथ आफ्नो विकासको मार्गमा अगाडि बढ़िरहेको भन्नुभयो। ओमानको तटमा पलाउ झण्डा भएको ट्याङ्कर एमटी सेटेबेलोमा हालै भएको आक्रमणको भारतले कड़ा निन्दा गरेको छ। र विश्वको सबैभन्दा ठूलो फुटबल प्रतियोगिता 2026 फिफा विश्व कप आजदेखि शुरू हुँदैछ। आकाशवाणीबाट समाचार
5: देवव्रत मण्डल। प्रथमे विशेष विशेष खबर। ओमान उपकूलের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের UPI এবং নেপালের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday, we condemned the attack on a ship off the coast of Oman, in which, unfortunately, we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end. And we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
5: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান যে আজ ওমানের সিনাস বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী বিটুমিন ট্যাঙ্কার MT জেলবির নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে 20 জন ভারতীয় নাবিক ছিলেন, তারা সবাই নিরাপদ বলে জানা গেছে এবং বর্তমানে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তা নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভীষণ মহাসাগর এর ক্ষেত্রে মালদ্বীপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সংকটকালে দ্রুত সাড়া প্রদানকারী এক বিশ্বস্ত সহযোগী হিসেবে এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলি এগিয়ে নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবেন। UPI ও NPI এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। মন্ত্রক জানিয়েছে, সহজলভ্য, নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃসীমান্ত লেনদেনের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগটি সামঞ্জস্যপূর্ণ। এটি দুই দেশের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই ডিজিটাল পেমেন্ট করিডোরটি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। এই উদ্যোগটি পর্যটকদের সুবিধা বাড়াবে, স্থানীয় ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে এবং সামগ্রিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থলের কাজ হিসাবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারুল এবং এন কটিশ্বর সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। উল্লেখ্য, 2001 সালে পাঞ্জাবে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মামলা প্রসঙ্গে বিচারপতিদের এই অভিমত। তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কাছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সলমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির এই যুগে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য ডিজিটাল ফার্স্ট চিন্তাভাবনার ওপর জোর দিতে হবে।
4: हम एक नए तरीके से सोचे आकाशवाणी के बारे में। हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल, इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है, अपना खुद का वेव्स OTT है, उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खान पान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाए। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करें। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इम्प्लीमेंट करने वाले आप।
5: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14-18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15-17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7ম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব CB জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। সইজাল কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে CID ডাকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হাইকোর্ট নির্দেশ দেয়। যদিও আগামী 21 দিন তার বিরুদ্ধে CID কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও আদালত জানিয়েছে। এই সময়কালে তদন্তে সহযোগিতা করলে অভিষেককে গ্রেপ্তারও করতে পারবে না CID। 2 সপ্তাহ পর হাইকোর্টে মামলার রিপোর্ট দেবে তারা, সেদিনই মামলার পরবর্তী শুনানি। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালভিকা বানসৌদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে AMR অর্জুন ও হরিহরন আমসা কারুনান এই জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডাইলান সোয়েদ জাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকোর সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াই, আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
6: पुनः एकचोटि स्वागत जनाउँदछौ सम्पूर्ण श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा।
7: पता है, दुनिया के कई विकसित देश ऐसे भी हैं जहां मुफ्त इलाज एक सपना है, और हमारे यहां वो आम नागरिक का अधिकार। आयुष्मान भारत से 60 करोड़ से अधिक लोगों को मिल रहा है 5,00,000 तक का मुफ्त इलाज, और 19,000 जन औषधि केंद्रों पर 90% तक सस्ती दवाइयां।
8: किसी एक व्यक्ति की जमीन, घर, गहने या दूसरा कोई सामान बीमारी के खर्च में बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
7: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
6: र प्रस्तुत छ भुटानी कार्यक्रम।